0: হেনা মোলাটা আমি রাই মেউ বিড়ালো মেউ মেউ বিড়ালো ঠোঁটে বিড়ালো নমস্কার আমছো আগে গালে তবে শুনে অনুন্ত
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।

0: এখন হই কষ্ট জ্ঞান গুণ কাকুরানি বুঝি রাখো হই
1: সাথে সফলতা আমি সবাই কু সফলতা কো লাগি
2: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ
3: শুননা মন লাইও।